আকাশমণি ব্রহ্মপুর, আজি সোমবার 1948 শিশাব্দ জ্যেষ্ঠ চারি দিন 2026 মশিহা মে মাস 25 তারিখ সময় বর্তমান স্টুডিও ঘরে সকাল 5:58:50 শ্রোতাবন্ধুকে সাদর অভিবাদন জনাই আরম্ভ করুছু আজের অধিবেশন। কার্যক্রম শুনছন্তি এফএম বেন্ড্র 100.6 মেগাহার্জ এবং প্রসার ভারতীর মোবাইল অ্যাপ নিউজ অন এআইআর মাধ্যমে।

রূপ তো মধুর, শোভা তো মধুর, মধুর তো আখি দুই, যেতে দেখিলে বি মন চাহুথায় আহুরি দেখিবা পাই। মধুময়ী সবু মধুময় তোর, ভগবান নায়ক বর্মক সুন্দর ভক্তি রচনা, কণ্ঠে সজাই বন্দিত রায়। পরবর্তী কণ্ঠসেবী লক্ষ্মীনারায়ণ বেহরা এবং প্রণতি মিশ্র শিল্পী কণ্ঠে কনকমঞ্জরী পট্টনায়ক রচনা বন্দে গিরিজা প্রিয় খণ্ড পরশুনিল লোহিত মহাদেব বন্দে, লোহিত মহাদেব বন্দে।

চন্দন চর্চিত শক্তি স্বরূপিত কৈলাসপতি দেব বন্দে শুনিলে কনক মঞ্জরী পট্টনায়কঙ্ক এই সুন্দর ভক্তি রচনা কণ্ঠ দিয়েছিলে প্রণতি মিশ্র এবং লক্ষ্মী নারায়ণ বেহেরা। পরবর্তী কণ্ঠশিল্পী লোপিতা মিশ্র, শিল্পীঙ্ক কণ্ঠরে অন্নপূর্ণা নন্দঙ্ক রচনা। বীণার ঝঙ্গার সপ্তস্বরে আসো মাগো সরস্বতী, আসো মাগো সরস্বতী।

প্রতি কণ্ঠে প্রতি শব্দ উচ্চারণে তু শক্তি ভরিছু এ মনীষ প্রাণে মায়া মোহ সবু তোর সরঞ্চনা দিমা চরণে মুক্তি ঘৃণগো মো প্রণতি। অন্নপূর্ণানন্দঙ্কর এই সুন্দর ভক্তি রচনাকে কণ্ঠরে সজাইলে লোপিতা মিশ্র। পরবর্তী কণ্ঠশিল্পী অনন্তচরণ মিশ্র, শিল্পী কণ্ঠরে লিঙ্গরাজ রথঙ্ক রচনা মধুময় সুধাময় এই তুম জগতে দর্শন পাই তুম ঝুরি হুয়ে নিরতে ঝুরি হুয়ে নিরতে।

0: প্রচার করল অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর ছয়াশীতম ভাগ। কণ্ঠদান করেছিলে সুভাষ দাস, লক্ষ্মীকান্ত পালিত, নন্দিতা ভঞ্জ, শিবারাণী মহাপাত্র এবং অরবিন্দ মুরলি। বেতার সম্পাদনা ডক্টর বিচিত্রানন্দ মহান্তি, সঙ্গীত পরিচালনা তারাকান্ত পণ্ডা, বর্ণনা বসন্ত মহান্তি এবং প্রযোজনা সুহাস মহান্তি। আকাশবাণী কটক শুনন্তু কৃষি সূচনা।
1: প্রিয় চাষী ভাই ভৌণী মানে, ঘাস দমন পাই মাটির জাত পোকর অন্ডা ও শুকর দমন পাই বর্তমান খরাটিয়া চাষ করন্তু। খরাটিয়া চাষ করি জমিরে সবুজ সার হিসাবে ধনিচা মঞ্জি কু একর প্রতি 10 কিলোগ্রাম হিসাবে বুণন্তু। অমল হইতিবা ধান, চিনাবাদাম, মুগ এবং বিরি কু সাইতি রক্ষা পাই প্রথমে ভালো ভাবে খরারে শুকাই দিয়ন্তু ও সাইতা জায়গা কু ভালো ভাবে সফা করন্তু। খরা সময়ে বাহারকু বাহারুথিলে ওদা গামুছা কিংবা ছতা ব্যবহার করন্তু। ঠিক সময়ে পানি পিয়ন্তু। জমির প্রকার, মাটির উর্বরতা ও জলসেচনর সুবিধা বিচারকু নেই খরিফ ফসল পাই যোজনা প্রস্তুত করন্তু। দিনর তাপমাত্রা বৃদ্ধি সহ গ্রীষ্ম লহরী প্রবাহর পূর্বানুমান থিবারু অধিক গরম সময়ে জমিরে কাম করন্তু নাহি। খরা সময়ে মুন্ড ও বেককু ঢাঙ্কিবা পাই চোড়া টোপি কিংবা কপড়া ব্যবহার করন্তু। সর্বদা প্রামাণিক বিহন ব্যবহার করন্তু। প্রতি 3 বর্ষ পরে এহাকু পরিবর্তন করন্তু। উন্নতমানর বিহন, অধিক অমলক্ষম বিহন ব্যবহার করলে অমল 15% বৃদ্ধি হয়ে পারিব। ফল বগিচারে নিয়মিত জলসেচন করন্তু। গছমূলরে নড়া, শুখিলা পত্র, করতগুণ্ড আদি দ্বারা জৈবিক আচ্ছাদন সহ বুন্দা জলসেচন ব্যবস্থা করন্তু। চাষী ভাই মানে বজ্রপাত সময়ে খোলা স্থান, গছ তলে কিংবা পানি থিবা স্থান নিকটরে ন রহিবাকু পরামর্শ দিয়াযাউছি। যদি কোনসি সুরক্ষিত স্থল উপলব্ধ নথায়ে তেবে খোলা জায়গায় তলকু বসি দুই পাদকু একাসাথে রখন্তু, যেপরিকি শরীরর সবুঠারু কম অংশ মাটি সহিত লাগি রহিব। ধান সাইতি রখিথিবা বস্তা কিংবা কোঠরীরে পোক দেখা দেলে আলুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট 1 টন ধান পিছা 3টি সমুদ্রে 9 গ্রাম ট্যাবলেট কনারে গুড়াই রখন্তু। এহাপরে ভালোভাবে তারপলিন ঘোড়াই দিয়ন্তু, যেপরিকি কিছু ফাঙ্কা জায়গা ন রুহে। যদি কোঠরীর সন্ধি জায়গা কিংবা কবাট ফাঙ্কা জায়গা থাকে তবে কাদুও কিংবা সেলো টেপ দেই ভালোভাবে বন্ধ করন্তু, যেপরিকি বাষ্প বাহারকু নাসে। এইপরি 7-10 দিন পর্যন্ত কোঠরীর বস্তা মুহ ভালোভাবে বন্ধ করন্তু। বর্তমান সময়ে আখু ফসলরে সল কাণ্ডবিন্ধা পোকর আক্রমণ দেখা দিয়ে। আখু ফসলরে সল কাণ্ডবিন্ধা পোকর পরিচালনা পাই গ্রীষ্ম ঋতুরে নিয়মিত ভাবে জলসেচন করন্তু। মাটি শুখিলা রাখন্তু নাহিঁ। পোক ও অন্ডা পুঞ্জগুড়ি হাতরে ধরি নষ্ট করে দিয়ন্তু। আক্রান্ত পিলগুড়ি মাটি তলু কাটি দূরে নষ্ট করে দিয়ন্তু। প্রথমথর হুড়া টেকিবা সময়ে মাটিরে একর প্রতি 10 কিলোগ্রাম ফিপ্রোনিল নামক দানাদার কীটনাশক প্রয়োগ করন্তু। এই মাস বেবিকন লগাইবা পাই উৎকৃষ্ট সময় BL42, ইয়ারলি কম্পোজিট MEH-114, MEH-133 আদি শঙ্কর জাতীয় বিহন লগান্তু। এক একর জমি পাই 10-12 কিলোগ্রাম বিহন দরকার হইথায়। শেষ ওড চাষ বেড়ে একর প্রতি অনুমোদিত সার মধ্যরু 60 কিলোগ্রাম যবক্ষারা।

শ্রোতা বন্ধু, কার্যক্রম শুনিলি প্রথমে আকাশবাণী কটক এবং পরে পরে আকাশবাণী দিল্লির আকাশবাণী ব্রহ্মপুর। সময় বর্তমান সকাল 7:58। শ্রোতা বন্ধু, আজি দিনের এই প্রসারিত হওয়াকু থাকা কিছু কার্যক্রম সম্পর্কে আপনার অবগত করাউছু। আজি সকাল 7:25 শুনবে সঙ্গীতর বিভিন্ন রঙে রঙ্গায়িত আমার কার্যক্রম বিচিত্রা। সকাল 8:30 শুনবে পুরোনা হিন্দি কথাচিত্রর গীত। শুভ সঙ্গীত শুনবে সকাল 8:45। বিবিধ ভারতী কার্যক্রম শুনবে আকাশবাণীর বিবিধ ভারতী কেন্দ্র সকাল 9টায়। কিছু ওড়িয়া এবং হিন্দি কথাচিত্রর গীতকে নিয়ে কার্যক্রম গীতাঞ্জলি প্রচার করব দিন 10টায়। শুভ সঙ্গীত পুণিতে শুনবে দিন 11টায়। মহিলা মহল কার্যক্রম সময় রয়েছে দিন 11:30। পুণিথরে দিন 12টায় প্রচার করব বিবিধ ভারতী কার্যক্রম। অপরাহ্ন 5টায় শুনবে এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ। যুবাবাণী কার্যক্রম প্রচার করব অপরাহ্ন 5:23। সন্ধ্যা 6:15 শুনবে সন্ত তুলসী দাস বিরচিত শ্রী রামচরিত মানসর 42তম ভাগ কার্যক্রম। গীতটিরে শুনবে দেশাত্মবোধক গীত সন্ধ্যা 6:25। যুবশক্তি কার্যক্রম আকাশবাণী কটক কেন্দ্রর শুনবে সন্ধ্যা 6:30। রাত 7টায় প্রচার করব হিন্দি কথাচিত্রর গীত। জেলা হালচাল শুনবে আকাশবাণী কটক কেন্দ্রর রাতে 7:25। রাতে 7:30 রয়েছে আমার কৃষি সংসার কার্যক্রম। আজ এতে শুনবে চাষী ভাইঙ্ক শুনবে সমন্বিত চাষ ও রজনীগন্ধ ফুল। এই সম্পর্কে নিমকণ্ঠী পেঠর কে নরসিংহ পাত্রঙ্ক সহ শুনবে কথাবার্তা এবং ছত্রপুর সফল চাষী পি দময়ন্তীঙ্ক সহ শুনবে সাক্ষাৎকার। এসব শুনবে আজর কৃষি সংসার কার্যক্রমে রাতে 7:30। রাতে 8টায় প্রচার করব হিন্দি কথাচিত্র গীত। ওড়িয়া কথাচিত্র গীত শুনবে রাতে 8:15। ওড়িয়া লঘু সঙ্গীত শুনবে রাতে 8:30। রাতে 10টায় রাতে 9টায় শুনবে বিবিধ ভারতী কার্যক্রম আকাশবাণীর বিবিধ ভারতী কেন্দ্রর। এবং শেষে রাতে

0: বিভাগে বিভক্ত করা যাইতে। স্পাস্টিক মাংসপেশি গতিবিধিরে সংকীর্ণতা, আর টাক্সিক মাংসপেশি থরহরতা বা ভারসাম্যের অসন্তুলনতা। ডিসকাইনেটিক মাংসপেশির স্বয়ং প্রক্রিয়ারে দুর্বলতা এবং মিশ্রিত বা মিসটাইপ, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত শারীরিক মাংসপেশি অসন্তুলনতা। নিরূপণ সেরিয়াল প্যালসির লক্ষণ সমূহকে বিচার করে স্নায়বিক পরীক্ষণ, মাংসপেশি পর্যবেক্ষণ, বিকাশ সম্বন্ধীয় সতর্ক সূচনা আদি বুঝি সমস্যার নিরূপণ করা যায়। অনেক ক্ষেত্রে ইইজি, সিটি স্কান, এমআরআই আদি পরীক্ষণ সেরিয়াল প্যালসি নিরূপণের সাহায্য করে। সেরিয়াল প্যালসি বা মস্তিষ্ক পক্ষাগত এক দুরারোগ্য ব্যাধি হলে হে পিলার চিকিৎসা ও দক্ষতা সবুর বিকাশ সম্ভবপর। চিকিৎসা ক্ষেত্রে বিশেষজ্ঞ মানে যেপরি অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিসিয়ান, অতিশল্য বিশেষজ্ঞ সম্মিলিত প্রচেষ্টা আক্রান্ত ব্যক্তিকে সামাজিক মুখ্য স্রোতরে সামিল করা যাই পারে।
1: আমার স্বাস্থ্যরে শুনুথিলে সেরেব্রাল পালসি আলোচনা করিথিলে ডাক্তার দুর্গা প্রসাদ মিশ্র। শ্রোতা বন্ধুগণ কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্রর। সময় বর্তমান সকাল 7:15। শুনতু ওড়িয়ারে সংবাদ।
2: আকাশবাণী সম্বাদ পড়ছন্তি সত্যব্রত বেহুরা। নয়াদিল্লিরে আজি 66 জনকু সম্মানজনক পদ্ম পুরস্কার প্রদান করিবে রাষ্ট্রপতি। আমেরিকা স্বাধীনতার 250 বর্ষ পালন অবসরে ভারতকু প্রশংসা কলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প। ঈদুল জুহা ছুটি তারিখরে পরিবর্তন যোগু একক স্নাতক বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা স্থগিত এবং আইপিএল ক্রিকেটরে গতকালি অনুষ্ঠিত 2 ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস বিজয়ী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনের এক স্বতন্ত্র উৎসবরে 2026 66 জন পদ্ম পুরস্কার প্রদান করবে। উৎসবরে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমেত অন্য মান্যগণ্য ব্যক্তি উপস্থিত রহবে। রাষ্ট্রপতি 2 পদ্মবিভূষণ, 6 পদ্মভূষণ এবং 58 পদ্মশ্রী পুরস্কার প্রদান করবে। 2026 বর্ষ পাই রাষ্ট্রপতি 5 পদ্মবিভূষণ, 13 পদ্মভূষণ এবং 113 পদ্মশ্রী পুরস্কার সমেত 131 পদ্ম পুরস্কার প্রদান পাই অনুমোদন করেছেন। সমারোহর দ্বিতীয় পর্যায়ে অন্য পদ্ম বিজেতা পুরস্কার প্রদান করা। প্রতিবর্ষ গণতন্ত্র দিবস অবসরে এই পুরস্কার ঘোষণা করা যায়। কলা, সমাজসেবা, বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং, বাণিজ্য এবং শিল্প, ঔষধ, সাহিত্য এবং শিক্ষা, ক্রীড়াক্ষেত্রে উল্লেখনীয় অবদান পাই পদ্ম পুরস্কার প্রদান করা যাই থাকে। ওড়িশার চরণ হেম্ব্রম, মহেন্দ্র কুমার মিশ্র, শরৎ কুমার পাত্র এবং সীমাঞ্জল পাত্র পদ্মশ্রী পাই মনোনীত হয়েছিবা বেলে আজি মহেন্দ্র কুমার মিশ্র পুরস্কৃত হবে। পদ্ম পুরস্কার প্রদানের প্রথম পর্যায়ে উপলক্ষে আকাশবাণী পক্ষর লোকঙ্ পদ্ম ধারাবাহিকরে এক স্বতন্ত্র কার্যক্রম আজ প্রচার করা। এথিরে পদ্ম পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্বঙ্ জীবনী ও কার্যাবলী উপরে আলোকপাত করা। এই কার্যক্রম আজ সকাল 9:10 100.1 আকাশবাণী গোল্ড চ্যানেলে প্রসারণ করা। কার্যক্রম নিউজ অন এআইআর আপ ও নিউজ অন এআইআর অফিসিয়াল ইউট্যুব চ্যানেলে মধ্য উপলব্ধ হব। নয়াদিল্লির ভারত মণ্ডপমে আমেরিকার স্বাধীনতার 250 বর্ষ পালন অবসরে গতকাল স্বতন্ত্র কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাই। এই অবসরে আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প ভারতের অবস্থাপিত রাষ্ট্রদূত সর্গীয় গোরঙ্কু ফোন যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্কু বন্ধুভাবে বর্ণনা করে কহিছেন, দুই রাষ্ট্র মধ্যে পূর্ব সম্পর্ক এতে ঘনিষ্ঠ নথিলা। সে কহিছেন সে ভারতকে ভালো পাঁতি এবং নিজকে প্রধানমন্ত্রী মোদীঙ্কর সে জনে বড় প্রশংসক বলে কহিছেন। শ্রী ট্রম্প কহিছেন ভারত তাঙ্ক উপরে 100% ভরসা করে পারিব। সেখানে উপস্থিত লোকমানকু শ্রী ট্রম্পক মন্তব্য শুনেবা পাই আমেরিকা রাষ্ট্রদূত তাঙ্ক ফোনকু মাইক্রোফোনে ধরিলে। কার্যক্রমে বৈদেশিক মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং আমেরিকা বৈদেশিক মন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলে। আমেরিকা বৈদেশিক সচিব মার্কো রুবিও 4 ভারত গস্তরে আসিথিবা বেলে সেঠাকার রাষ্ট্রপতিঙ্ক এভাবে মন্তব্য গুরুত্ব বহন করুছি। শ্রী রুবিও শনিবার

শ্রোতা বন্ধু, কার্যক্রম শুনিলি আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী ব্রহ্মপুর। সময় বর্তমান সকাল 7:25। বর্তমানে আসন্তু শুনিবা সংগীতর বিভিন্ন রঙ্গে রঙ্গায়িত আমার কার্যক্রম বিচিত্রা। আরম্ভ করিবা কার্যক্রম ভক্তি গীতর কণ্ঠশিল্পী পিনাকী নায়ক।

অলেখচন্দ্র বিশ্বরঙ্কর চন্দ্র শুনিলে ভক্তি গীত পিনাকি নায়কঙ্ক কণ্ঠরে। ভক্তচরণ দাস রচনার চম্পু, গাইছন্তি রাধামণি মহাপাত্র।

পরবর্তী কথা চিত্র পারসমণি। পারসমণি কথাচিত্রে কৃত লতা মঙ্গেশকর এবং কমল ভারত কণ্ঠে শুনন্তু লক্ষ্মীকান্ত বেহলার সঙ্গীত এবং অসিত ভোপালিক গীত রচনা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিস্ট্রি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইটাই মু সেতবেলে মো বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বল পিঢি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্টস ফর গ্রেট সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শুভাশিষ সেন এবং বনলক্ষ্মী কানুনগো কণ্ঠরে শুনিলে গীত।

শ্রোতা বন্ধু শুনছিলে বিবিধ ভারতী কার্যক্রম আকাশবাণীর বিবিধ ভারতী কেন্দ্রর শুনুছন্তি আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ড 100.6 মেগাহার্জ এবং প্রসার ভারতীর মোবাইল অ্যাপ নিউজ অন এআইআর মাধ্যমে সমাবর্তন দিন 10টা প্রচার করছু কথাচিত্র গীতর কার্যক্রম গীতাঞ্জলি কার্যক্রম আরম্ভ করা পরিণয় কথাচিত্রর এই গীতর পণ্ডিত রমানন্দ শর্মাঙ্ক গীত রচনা জয়দেবক সঙ্গীতবদ্ধ কথাচিত্র পরিণয় গীত গাইছেন শর্মা ব্রদর্স।

0: ভিডিও লাইক করিবা পাই টক্কা দিব সো ইজি
1: ফসিলা অডোনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি আরবিআই কহে
2: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু।

এই গীত শ্রোতা বন্ধু শিশু এলাকার চিত্র গীতর কার্যক্রম গীতাঞ্জলি শুনিলে কিছু ওড়িয়া এবং হিন্দি কথা চিত্রর গীত শুনছি। আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র কার্যক্রম প্রসারিত হচ্ছে FM ব্যান্ড 106.6 MHz এবং প্রসার ভারতীর মোবাইল অ্যাপ নিউজ অন AIR মাধ্যমে। আসন্তু আমার পরবর্তী কার্যক্রমে শুনিবা সুগম সঙ্গীত। আরম্ভ করিবা কার্যক্রম লক্ষ্মীনারায়ণ বেহেরা এবং বিদ্যুৎ প্রভাঙ্ক কণ্ঠরে এই গীতরূপ।

ভদ্র মোবাইল অ্যাপ নিউজ অন এর মাধ্যমে। সমাবর্তন দিন 11:30, প্রচার করছু মহিলা মহল কার্যক্রম। উপস্থাপনায় অছি চন্দনা মিশ্র।

বন্ধু, সময় বদলে, পিঢ়ি বদলে, প্রযুক্তি বিদ্যা মধ্যে বদলে, কিন্তু কিছু স্বর এমিতি থাকে যাহা মানুষের হৃদয়ে সদা জীবন্ত রয়েছে। রেডিও সেই স্বর যেউঁথিরে রয়েছে ভাবনা, স্মৃতি ও আপনাপনার অনুভব। রেডিও কেবল গোটি যন্ত্র নুহে, এহা হেউছি লোকমানক জীবনের এক অংশ। কেহি রেডিওর গীত শুনি নিজ শৈশবকে মনে পকাতে, কেহি সংবাদ শুনি দেশ সহিত যোড়ি হয়ে রুহতি, আহ রেডিওর স্বরে নিজের একলপণক ভুলে যা। রেডিও কেবল লোক মানুষ মনোরঞ্জন দিয়ে না, এহা হৃদয় সহ হৃদয়কে যোড়িছি। নমস্কার বন্ধু, যুববাণীর আউ এক নূতন সুন্দর সন্ধ্যাকে আপনার স্বাগত। তার বন্ধু, এবে পূর্ণ হয়ে যাই রেডিওর নববর্ষ, সেই উপলক্ষে আপনার হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা দেওয়া সহ কার্যক্রমকে আগক বড়াইবি। আজির উপস্থাপনায় মু আপনার এসেছি জ্যোতি। তাহলে চলন্তু ও জমার ডেরি নকরি আরম্ভ করবা আপনার প্রিয় কার্যক্রম যুববাণী। কিন্তু তা আগে শুনবা এই সুন্দর গীতটি।

তাহলে বন্ধু আপনমানে শুনুথিলে আমার শ্রোতা বন্ধুমানঙ্ক হৃদয়ের কথা। রেডিও সহিত তাঙ্কর সে অতুট সম্পর্ক, অনেক স্মৃতি ও অনেক ভাবনা। সতরে রেডিওর স্বর কেবল কানরে নহে, এহা আম মনরে মধ্যে প্রতিধ্বনি করতে। নববর্ষ পরে মধ্যে রেডিও আজি পূর্বপরি আম সমস্তঙ্কু আহরি নিকটতর করে দিয়েছি। তাহলে এই সুন্দর স্মৃতি ও ভাবনাকু সাথিরে নেই আজির এই বিশেষ কার্যক্রমকু

শ্রোতাবন্ধু শুনলে বিভিন্ন শিল্পীঙ্କ কণ্ঠରେ কেতোটি হিন্দি চলচ্চিত্র গীত। আকাশবাণী ব্রহ্মপুর সময় রাতে 7:15 হওয়া যাচ্ছে। শুনন্তু আঞ্চলিক সংবাদ রিলেকে প্রচার করছে আকাশবাণী কটক কেন্দ্রর। পরে শুনিপারে দিল্লা হালচাল।

0: এই পরামর্শই তাঙ্কু দেব।
1: হয় ভাই না জানিছ কি মুই এটি আজিবা মানে চাষ কলা আড়ু এ মানে আমি এবে পকেউনি কি অক্ষি তৃতীয়া তো গলা অক্ষি তৃতীয় অনুকূল সিনা হেলা বর্ষা কোণ হয়েছি কি আমি তো পাগটা করি রখিলে সিনা ধান বুণিব বিহন সব আনি রখি দিয়েছি বা হলে এমনি যে ওড়ো চাষ কলা বেড়ু টিকি চাষ করিয়া পড়ুছি এখানে জমিটা কু সেমনি কলা রঘুয়ার বাপ টিকি যাচ্ছেন মুহলে টিকি যাচ্ছি এখা ঘাস ফাঁস বাছাছি করছি এটি পদর টিকি লাগিছে না পানি টিকি পকাউছি হলে
0: বিলবাড়ি আমার কাম আমার আমি তো আর নকলে রইপারিবানি আমার হাতটা যেমনি হলে বুলিব
1: আমার সে জমি আম সে জমির লাস্ট আড়ু গোটে ঢেপটে অছি সেইঠি কোন জি এ যে হরিবল অছি বা হরিবল র জমিটারে সে চাষ করছি জানিছো তাকো হরিবল কো সে চাষ করছিলা ইনরে কল্লাড়ু সেইঠি গা টলি পড়িলা হে
0: এহে
1: মাইন আসলে মতে কইলা হে নানি আস হে মোর অঙ্গির সব কোন হে গলা বলি কল্লাড়ু ভাই গলু আমি রবর বাবা মু আউ
0: কোন হে তো বলে তার কামরে লয় সে তো লাগিথিও কইলে লাগিথিও সে মোটে ছাড়িবনি সে কোন হেছি সে না খাইবারে তার মন থিও না পানি পিবারে তার মন থিও না কোটে ছায়ারে বিশ্রাম নেবাকু সে চাউথু
1: গছ কোটি
0: কাম করুথলে তো করুথু আউ
1: করুথু আমি চাষী লোক হই না কোন করু আউ
0: লে ইমিতি হেলে এই যে গুমগুমিয়া খরা এই যে ঝাজি বহুচি বর্তমান যে পরিস্থিতি যদি সকাল 11টা রু দিন 4টা পর্যন্ত যদি তুমি বাইরে এইসব কামরে লাগিব আর এমনি মূর্ছা হয়ে পড়ব না তা কম করব কহিল
1: ন লাগে হব কে ভাই না
0: হলে বলে জীবনটা বঞ্চিলে তো আমি যা করবা
1: হ্যাঁ যে তো কহিল আমি সে তো ধাই গলু তোরণী টিকে দেইছিলি বলে কোন নছিলি কি তোরণী পানি টিকে আর পানি টিকে ধরিকি গলু পানি টিকে ছিঞ্চিলু গোটে সাইডরে গোটে গছটে থিলা পর গছটে অছি
0: হলে সে উঠিলা না
1: হ্যাঁ উঠিলা তাকে কোণ লাগুছি কোণ বলে পচারলু আর সবু তো আমি বৈঠক শুনে থাকছু টিকি যাইকি মো টিকি যে জ্ঞান লা তাকে কহিল এমনি টিকি পি ওআরএস পানি বলে কহিল ওআরএস পানি তা নাই চিনি আর লুণ পানি হলে টিকি পি বলে কহিল হ্যাঁ সেটা পিলারু সে টিকি গলে অধ ঘন্টা ঘটাটে আগে ব তারপর যাইকি কাম করিব
0: দেখিল ইয়ে তো গলা আমি আখি আগে দেখুছে যাহা বলে মধ্যে আমি কহিবা কাকরিয়া সময় তো সড়কের ভারি বড় নহলে টিকি অন্ধার থাও থাও চারিটা অধে পাঁচটা বেলকু বাহারিকি কাম কর দশটা পর্যন্ত কর এপটে চারিটা পরে টিকে কাকেরিয়া হলে সন্ধ্যা ছটা পর্যন্ত অন্ধার তো টিকে ডেরি হচ্ছে সেই পর্যন্ত কর ন দ্বিপহরে কেবে হলে কাম করিয়া বাহারানি
1: হ্যাঁ ভাই তুমি যে কইল আউ যে সে হরিবলর কথা আজ দেখিলি কাল তো মু কউচি রঘুয়ার বাবু ছাড়িনি আউ সকাল
0: নাই নাই খালি রঘুয়ার বাবু নাই তুমি যে চাষী ভাই ভণী মানে আমি বিল বাটরে দেখুছেন বা গাঁর মধ্য আমি এই কথা সচেতনতা করিবা যে দেখ এই সময় আমি কাম করিয়া যাবানি আর যেতবে যাচ্ছে মধ্যে সাংরে আমার যে পানি বোতল কথা পেটরে কিছু টিকে আধার পকাইকি মানে তুমি যেমন কইল পখাল হো যাও হো হ্যাঁ তোরানি পানি
1: এইসব
0: পকাইকি ইয়াড়ে ছতাটে সাংরে ধরিব পানি গামছাটে ধরিব
1: পগড়িটে বাঁধিব বলি কইলে
0: চপলটে পিন্ধিব কচ চশমাটে থিলে ভাল কথা এইসব করিকি আমাকে নিজকে জীবনটাকে বঞ্চাইলে তারপর আমি কোন করিবা
1: তুমি কলা চশমাটে কইলে মতো হস লাইলে কলা চশমা পিন্ধিলে তো আমি খালি স্টাইল মারি আসি না দুশ্য কে ভাই না
0: নাই সেই কথা অলগা কাহিঁকি না আম আখি সুরক্ষা দেওয়া পাই এই যে সূর্যকর কিরণ রু বঞ্চিত করিয়া পাই আম আখির সুরক্ষা আমার প্রথমে নিহাতি দরকার এনু কলা চশমাটা আমাকে ঠান্ডা করাইব আখিটা কু সুরক্ষিত রাখিব
1: তুমি যেমন কইলনি কি রঘু আমার গোটে আনিকি দিয়েছিল কলা চশমা ভুল নে পিন্ধিকি যাবু বলিকি মু পিন্ধি গলি যে রঘুর বাবা কোন কইলি না আ হিরণী ভাড়া দেখা গলু কইলে
0: সে কথা তো কহিবে হলে তাহা বলিকি কোন আমি আউ আমার নিজের কিছু সুরক্ষা আমি চাইবানি
1: ঠিক কথাটে কইল হ্যাঁ হ্যাঁ কলা চশমাটে পিঁধিবা
0: এসব আমাকে করিয়া পড়ে
1: না কেটে সুন্দর ভালো বি লাগুচি আখিটা পুরা ঠান্ডা লাগুচি
0: পানি গামছাটে যদি আমি মুড়ে ঠেকিটে বাঁধে কিছু লোক আমাকে চিড়েবে বা টাইটা পুরা করিবে যে মুড়ে গোটে ঠেকি বাঁধিকি যাউচি কিন্তু সেটা মুন্ডুটাকে কেতে ঠান্ডা রাখিব আম জীবটাকে কেতে শান্তি দেব আম জীবনটাকে কেমতি সে বঞ্চাই দেব সে কথা তো যে ঠেকিটে বাঁধিছি সে হি জানিব
1: আরে কি কোন কহিব আমার কোন

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, তা রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আর এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: সকি যাহা বর্ষ বর্ষ নহে বরং পীড় পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রিট সিমেন্ট 64 বছর দৃঢ় মূল, চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পশু পক্ষী কু অংশুঘাতর রক্ষা করিবা পাই কিছু উপায়।
4: অংশুঘাত নহেবা পাই দিন 11টারু অপরাহ্ন 3টা পর্যন্ত আণ খরারে গৃহপালিত প্রাণী মানঙ্কু বাহারকু ন ছাড়ি গুহালে কিংবা ছাই স্থানরে রখন্তু।
3: পশু পক্ষী কু স্বচ্ছ ঠান্ডা পানি পিইবাকু দিয়ন্তু এবং প্রাণীঙ্ক বিশ্রাম স্থান বা কোঠরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু।
4: গুহাল কবাট ও ঝরকারে ওদা অখা ঝুলাই মঝে মঝে পানি সিঞ্চন করন্তু।
3: বুড়া পশু ও পক্ষী কু অংশুঘাতরু রক্ষা করিবা পাই ঘর আগরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু।
4: অংশুঘাত হলে পশু পক্ষী মানে কিছু খাতে না, পাটি বাটে নিঃশ্বাস নেওয়া সহ ধকে হুয়ন্তি, পাটি ও নাকপুডারু ফেণ বাহারে ও সময়ে সময়ে জিভ পদাকু বাহারি আসে।
3: অংশুঘাত আক্রান্ত প্রাণীকু তুরন্ত ঠান্ডা ছাই স্থানকু স্থানান্তরিত করন্তু। প্রচুর ঠান্ডা পানি পিইবাকু দেবা সহিত নিকটস্থ প্রাণী চিকিৎসকঙ্ক সহ পরামর্শ করন্তু।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1962 কিংবা 155333 রে যোগাযোগ করন্তু।
3: মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, ওড়িশা সরকার।
5: एक मजबूत घर बिल्कुल उस पिता की तरह होता है जो हर मौसम सहकर भी घर की नींव को कभी हिलने नहीं देता।
6: आपके घर के लिए भरोसे का दूसरा नाम चेटिनाड सीमेंट का मैक्स क्रीट सीमेंट, 64 सालों की बुनियाद के साथ चेटिनाड सीमेंट द परफेक्ट कंक्रीट चॉइस।
7: श्रोता बंधु किसान भाई मानों का पेंस कार्यक्रम सुनते किसान बाणी প্রযোজনা করে সিধা শঙ্কর মহারণা, উপস্থাপনার অরুণ কুমার শতপথী। আকাশবাণী ব্রহ্মপুর সময় হয়েছে শুণবা কেতুটি হিন্দি চলচ্চিত্রর গীত। প্রথম গীতটি নিয়েছু অনুপমা দেশপাণ্ডে এবং সাথী কণ্ঠে চলচ্চিত্র সেলা

শ্রোতাবন্ধু, এ পর্যন্ত কার্যক্রম শুনুলে আকাশবাণীর বিবিধভারতী কেন্দ্রর আকাশবাণী ব্রহ্মপুর, সময় রাতে দশটা। কার্যক্রম প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 106.6 মেগাহার্টজ যোগে। শ্রোতাবন্ধু, আমার কার্যক্রম এক সময়ের প্রসার ভারতীর মোবাইল অ্যাপ জরিয়ে নিউজ অন এআইআর মাধ্যমে শুনিপার। এছাড়া শুনন্তু কতটি হিন্দি গজল। প্রথমটি নিয়েছি লতা মঙ্গেশকর কণ্ঠরে।

0: নমস্কার শ্রোতা বন্ধু, ফোন ইন কার্যক্রম হ্যালো স্বাস্থ্য পাই কথাটি এইথর বিষয়বস্তু রয়েছে বাত ও গণ্ঠি বিজ্ঞান সচেতনতা। আপনার ফোন যোগে আম পাখক এ সম্পর্কিত সমস্যা নিয়ে প্রশ্ন পচারে মই 27 তারিখ অপরাহ্ন 5টা-6টা মধ্যে আপনার প্রশ্নর উত্তর দেওয়া আম স্টুডিওরে উপস্থিত রহবে ব্রহ্মপুর শীতলাপল্লীস্থিত সম হসপিটাল ডক্টর অনুরাগ অনুপম। তাহলে আম পাখক ফোন করা ফোন নম্বর 2 টিপি রাখতু, ব্রহ্মপুর গ্রুপ ডাইলিং কোড হল 0680, ফোন নম্বর 2টি 2220521 এবং অন্যটি 2222621। মনে রহিলে তো মই 27 তারিখ অপরাহ্ন 5টা-6টা মধ্যে ফোন নিশ্চয় করবে। ফোন ইন কার্যক্রম হ্যালো স্বাস্থ্য পাই কথাটি। নমস্কার।
1: শ্রোতাবন্ধু চিত্তা সিং কণ্ঠে শুনিবা পরবর্তী অঞ্চলটি।

শ্রোতা বন্ধু, একক কলাকারঙ্ক ক্রমরে আপনার শুনছেন কানসেন সিংহ কণ্ঠর গীতগুড়িয়ে। এথর শুনতু পূজা চন্দন চলচ্চিত্র গীতটিয়ে।

0: آجی آما خوشیر دینا خوشیر جیبانا جی آجی آما خوشیر دینا خوشیر جیبانا جی
1: শ্রোতা বন্ধু ওড়িয়া চলচ্চিত্র গীতর ক্রমে আমি আজ শুণুছে তানসেন সিং কঠোর গীতগুড়ি শেষে শুণবা পূজারাণী চলচ্চিত্র।

শ্রোতা বন্ধু, শুনুলে কেতুটি ওড়িয়া চলচ্চিত্রর গীত তানসেন সিংহ কণ্ঠরে। আকাশবাণী ব্রহ্মপুর, সময় রাতে 11টা হওয়া যাচ্ছে। শুণন্তু হিন্দি এবং ইংরাজি সংবাদ।